নকইয় নৌসু তামেন তোরে আরে তাহত হসিনন তেকাও পো কা তারকে তাপো কে কমামিনই তরি না তৌপ মেপু না তো মানে মেন সিমি ইনু সিরন অই তর সের মেপু না পেই অন সিমি ইন তাপরন নেইমেরি মেপু না পেরিতক মেন সি ইন তাপরন রো ননকো ননরে ইসেন লুইস কে আই চি অহাই নন পান্ড্রেপে পান্ড্রেপে ওট ইরেকে রেকে নন কন তাপ কে কমামেন ইয়াই সহ সমে তেন কাকি এস এ কে কাবে তেন মাইরো তামেরা তামেরা রে কার নেই তেরা তোরে আরে তাদত এভে নির পাতা নৌ ননাও সিনাম্পো ইডিয়ান তো কুনা রে তাঙি রাখি নে উপনি ফেয়ে নিয়েছো।